0: ัดกำกับอันตะบนเซียนอีกำองกินนองชองฉนองมะและได้บ่มต่อยวิทยาให้ยงอีกำกินนองชองฉนองและเนกี่หยุดกี่ขัดโรขัดรถกันนังกล้องต่ออูอูเอมีเตมันเซียนอูไลกล้ำเมียกิเตกบรุตะเป็นในบ้านมีพี่เดพี่อูลิมิคลัมนักกินนองสกีมะคลัมในจิงสัญญาอย่างกี่แต่มันนังกล้องอีกเตกจิงมุดยากีนังอุปนติบอีเวกีต่อพี่เอ็มก็ฮอกพีในบ้านกัดกำกับจุกฮักนิดกับสเตตกี่อย่างอีอีดังองไปอีต่ออีกับสเตตอย่างอีกี่ขนาดอีและได้ว่าก็peri veki barjala idang emi ke culture ke wadang emi ki buru ki buram ki wamia mto bro teman hai te dau emon ki pli am ong doctor ki wada tip pi ki wada cha yo ben hado kat kata kam ki te i emi i kam ki nong chong chong to emi te men sen u mi che kaman kam ong yang preng to raise a voice half a voice be the voice ma la da ki emi te tin ki pun mi i kam ki nong chong chong i kam ki wada tip em ka mi e awareness ki de va chong i va ki ke li i le ji a pi kam ni pen tip i ki chang ga hok yang ki le ne ga right yang ki em pi kam ga te ga hok te hado i wo ya rap i ki le wan i wan jing e ge te la de va snya mon gi u mi cha ga tribunal le ne bha kat kam ha ga po india mu em ku li bi nya chang ga an ma ta kat kam ha ga po india emi ka an ke de ki ha po ga constitution than bon tang ke specifically ye bha ga citizens le em hi ga vi ga an ko khut ki ka ga maintenance and welfare senior citizens act ko de wan ra ha arjal now ta ke te ka an man bon ni jet ke ni ta de deal specifically tang ye kita men ki case ki wa bon bon jet ma ki wa em ha ni case nei te dau la de e kam ni nong song chong kam ong be ni te men sin o em ke te ka voice ki u legally ki u kulam ye ki boy you man do du na ga ma ในภาค awareness program นั่นก็คอนเทนต์กันนี่ก็โปรแกรมและต่อก็ awareness แต่เอ็มกามูเอจึงหมดโฉดๆอีภาคยกติดโฉดๆกี่ซะ
1: มันมีฟินตูเมื่อดามีก็ตุกทริบูนัลแต่ปัจจัยว่าปัญเชสิอีกจากอีมุดดีเตทริบูนัลนั่นตุแต่ปัญเชมันอีเดียม
0: ก็กันนี่ก็ทริบูนัลมาก็เตะต่อก็อ่านคำองค์กีก็สแตทิวต์มาก็วันเอวันระนั่นก็สอร์การยองกีอินเดียแล้วนี่นั่นก็อ่านโยยรับยากินนี่กีบรูตแมนฮิวันสปอสมาแล้วเดมกีวันกีวันกีจิงจียกีอับิวส์คำองค์พี่บุญจัดกีเอ็มยองกียี่ดีกีเตกีจัดตั้งวิกีเตกีอับิวส์คำองค์กีฟิสิกอลอับิวส์อิโมชันนัลอับิวส์ki healthcare abuse bon jat ki kejing sumar abuse bon jat ki ma teman kete ke tribunal hap ko leke jong kete ke tribunal le beto jia ki kes in ebe ek nuksa ki vjia hayong la to ki te ki kes ki vjia ga nuksa kam e de tene ye nuksa wa ki khon memo bin yu sumar ye ka be upa kha ka te yo pi men chwa men chwa chwa ka ni ka act chwa ka ni ka lo mem ka te ka rules beto phi hap pet bet phi ki be upa phi hap mb ka te ka maintenance na ka ka te ka contain maintenance ka ni to ka lo ka beto ki maintenance ka maintenance jing mot ka jing kap chan ye rap ye ki ka te ka jing kap chan chong ga havro ki liang nei liang ka paisa le ka maintenance nei liang te jing sumar le ka jing kap chan jing rap maintenance te la ji agi one give one ki va le per cha ma ki vom bien u sumar kam tam ye ki tu gi de pen he gi de pen lut pen san ye phi te man kat ni m to i kam ram ki khon tang u sumar ka ni i kam ram to kat kam ga an te man de lai ga leng ba ga te ga an be sa la ji ai one give one pen jinja ra ne pen kta phi la ne pen abuse phi ye ki be u pa la ne ga be pun pa pun he yong phi te man gi ni ki te man ne gi ni ki senior citizens ye gi u limi ma cha ka te ka tribunal mana limi gi yo jing ye rap ki la de
1: ka te la gi ha kot
0: ka te am la ga lang ba be ka kot ne ba ga ni ka tribunal chi i nong mnot ba ong ne ba ki kes kam ong pin tu doctor bon gi vet phi tang am limi gi ma ki kes i wat i gi pli dar re dang bon gi bum mpu tip phang ka te tang ga ni ki kes la go kat kam i tho na ga jing tho na ga india ma ro go wi na ga law yang ga institute yang ga india tho gi man ga ni ka tribunal to to la pi direct sa kot ki ni ki kes la ji gi ni gi ki kes the men ki chale ben gi gi nim to lai pi direct cha kut ki ni la de va to ki kes property ka ma kala min tu cha to thao cha thok i thao pun ha ga yong sam la ne i i te va di ban ta i va ha lor va di e yong e sam bi ki kon da pen biang pen sta pi tang pet ki pi ka te la ne i te cha to thao kat kam de em ga kes ko va ja ko wi ne ga kes ma ka va da ja va to ha din ki ni ki kon me mu riu su mar ga ye ga be ga ha din va da pen biang pen sta da te men ga be ki ni ga be lai na ko chit tribunal man lai ko chit tribunal i te thao i va di yo ka khon ka tribunal ka ka an ka ye ka kyu chim bia nei ba la dam pen biang ga kam ram kam ka khon da man ka la mem hok ko tu ta kam ka li doctor tu he wan ga ta tribunal kat kam na ga an ga tribunal to ibar mpu em go ga te specifically ma chi tang la em jing ye rap ka